সময় দেখছেন মেঘসকল তম অস্তমন্দম কি বলতম অচ্ছার মেঘ সকল তো অসমন্দ আজ